0: কুমুরাইয়া মারে গিল গুমুরাইয়া উড়ে পাড়া পড়ছি উইটা বলে বটের সিরা কুড়ে
1: কুমুরাইয়া মারে গিল গুমুরাইয়া উড়ে পাড়া পড়ছি উইটা বলে বটের সিরা কুড়ে